কোকথাকা নিনি পানবথাজন লেটিংবা চানবি হইবা হে ঈশ্বর চংজারি চোরোন্দা তোলব ননাইনা ভক্ত সিংবু চানবিব ইবুমো চংজরকব ননাই সিংবু থৌজালবিব তাংলব নগুলবু কৌজদা নিজরিয়ে তোলব ননাইনা জে জে শিবশঙ্কর।

0: हेलो
1: मैम
0: संगाई चैनल की गुड मॉर्निंग मणिपुर गीत और दादों पुता राम नोक चरी नीलचंद्रा करम मणिपुरी फिल्म सही ताबी नहीं है भी রামবম যমুনা আমাদি নবচন্দ্র আপুব খোঞ্জল সোরারেন আমাদি জয়শ্যাম না সাইরিং ইসাইসে হয় দুদি মরুপ ইসাইসে হ্যাপি তং বিরম্ব ইয়াবরা কাইসু কাইদে আদো হাইরিব ইসাইসে আদমনা খানবিরাকলিব ইসাইসে খুদল তামজরি তামিনাসে

ইপাও লীলা দ্রামা তোমান তোমান থরমসিং আসলে সেমজিব আকাশবাণী ইম্ফাল সঙ্গাই চ্যানেল নি তাবিবাসি লেপদন তাবিউ নাই তাবিউ থরম আসম পড়ে সন্দোপিদ আনাউন্সার অজিত কনসম খুশিজরি

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হানগি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভা অধ্যক্ষ ওম বিরলা, গৃহমন্ত্রী অমিত শাহ, মন্ত্রী রাজনাথ সিং, দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিজেপি কি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীন ইয়ং লুচিব কেয়ান অটল বিহারী বাজপেয়ী নিউ দিল্লি সমাধি সদ্যফ অটল কট্টু ইকাই খুব উঠি সোশ্যাল মিডিয়া থাকপ ওরল লোকসভা অধ্যক্ষ ওম বিরলান হাই অটল বিহারী বাজপেয়ী আসে ভারতীয় রাজনীতি মরাইব গণতন্ত্র মগু নিথিং খাংলা থাইদ হেন্দপ মিশনি চাহী হেন রাজনীতি থাক তরকি লোকসভা তরাক রাজ্যসভা আনির সদস্যই শ্রী বিরলান হাই অটল বিহারী বাজপেয়ী আসে সকনার পার্লামেন্টেরিয়ান শক্তি অরেটর জার্নলিস্ট কবি নিশিংলি ভারতকে হানগি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লিখিদি মনিপুরদসু পাংথি মপুব বিজেপি মনিপুর প্রদেশ সেন ইম্ফালগি থাম্বাল সংলেনদ পাংথি থরম রাজ্যসভা সদস্য শ্রীমতি অধিকারী ময়ূম সরদার দেবী বিজেপি কি কারিয়াকর্তা সরুকি সোশ্যাল মিডিয়া থাকপ ওরল শ্রীমতি সরদার হাই অটল বিহারী বাজপেয়ী আসে ফিদামিব লুচিব মান লেবাদ কঠোলামুপদিনগুলি হগলব নাহাং আনব থা পিবলবাখলো চলহলগনি স্পোর্টস অটোরিটি অফ ইন্ডিয়া সাইনে সিন্দুন নমাইজিং খুদিংকে চতরক সন্ডে অন সাইকেল সরুক আমি সাই এস টি সি কুমলপাক ইম্ফাল সাইকেল রেলি পাংথে নিতাম পালংগে আখনব এডিশন পাংথপ সাইকেল রেলি সাই এস টি সি কুমলপাকি হরগ ইম্ফাল মরুব মফম ফাউন চলবলপাকি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আই এম ডি হাই থাকে কুমাথই ফাওয়া মনিপুর আবাহ নোপ রাজ্য আকব নো চুরব অরুণাচল প্রদেশ নোচু বঙ্গাল গঙ্গা তম্পাক উড়িষ্যা উত্তর প্রদেশ উত্তরাখণ্ড হয়ং ফাও আকব মোং নো চুরব হাই আই এম ডি ওরেঞ্জ এলার্ট লোকথে লাগলে ইনি হুমনি ছত্তিশগড় গুজরাট হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ ঝাড়খণ্ড কোনকান গোয়া মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আকব নো চুরব মেঘালয় মুখ্যমন্ত্রী কর্নর কে সংমান হাই রাজ্য শিক্ষা সানাখোনব হকসে লু সিঙ্গু টুরিজম নাহাং পিব খুমং চৌসলি শ্রী সংমান রাজ্য চাখোনবদম প্রধানমন্ত্রী থাকব থাকত ফুদি মান হাই রাজ্য মৌসা উমঙ্গ হেক্টর লিখাইহমদ যোখনব হোনি ইফুট হুমফু হেন মশক খামলে শ্রী সংমান হাই রাজ্য মতংচেদ পাংথকদরিব কুন্দ্রা মাপনসুব ন্যাশনল গেমস সেম সাবকান চতরি সানরুইসিংবু গেমস সরুক ইবিব মেঘালয় তারাম ওকলি হাইনসুখ তাকি আসামি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য চাকোথর ইনফ্রাস্ট্রাকচার গভর্নেন্স তোমান তোমা থাকা পাইখলগনি হাইন লোকথে গৌহাটি কে খনাপ্রাদা পাংথপ মরফুসব নিতরম মুখ্যমন্ত্রী নবাফম লোকথিবী মান হাই লম্বি টং স্কুল আর্বন ডেভেলপমেন্ট রুরল ইনফ্রাস্ট্রাকচার সেগতনবদম লাগলব চাহি মরি কোটি লিখাই কাইথলগনি মান হাই লাগলব চাহি মাসে কেন্দ্র সরকারদের আহব কোটি লাখ সেনফম লোনব রাজ্য পান্ডম থামলি শিবসাগর চরাইডিও জোরাট গোলাঘাট কি ইচাউন সোলব জিলাম আহব তেবাং পিগনি হাজব মুখ্যমন্ত্রী ফুদি তাবি পাবসে আকাশবাণী ইম্ফাল লাইব থাকি ইমুসং তোমা তোমা পাবলিক এগজামিনেশন অনলাইন লেম কোচিং তোহনগান হাইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকথে মান হাই তোমা তোমান কম্পিটিটিভ পরীক্ষাসিং থানিব মহিরুইসব সেল তুমি অভাব কোহনবলগনি মান হাই মিপুম খুদিমুক্ত মগুন লেব শিক্ষা পিব পান্ডম অওনব খোটা আসে পাইখলপনি কোচিং ক্লাসমক মায়াই থাকি ইমুং কোটি লিং কে থাদব কনবলগনি প্রধানমন্ত্রী হাই লাগলব চাহি আমাদের কোটি এ আই গে স্কিল ট্রেনিং ফলগনি মালিং এ আই গে সেক্টরদ ভারত মানজিল থাকবলগনি কোর্স কোয়ালিটি স্কিল হাইব আহম আখনব মিয়ং চলি দ্য ফরেন অ্যাসেস অফ স্মল ট্যাক্স পেয়ার ডিসক্লোজার স্কিম ফার্স্ট ডি সি রুলস লিখুতরুকিদ চব হে ট্যাক্সিবাইদব মপানব লথুম মপানব ইনকাম আখনব ট্যাক্স নত্রগ ফি থেনবরগনি ফরেন অ্যাসেস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম ফার্স্ট ডি এস রুলস লিখুতরুক চেন্ট্রেল বোর্ড অফ ডাইরেক্ট টেক্সেস নোটিস থাকে স্কিম

কামড়ে গা হাই মা নৌপানে চেন ইউরোপকে লমল সিংম গমমদনা লমজা থওয়াই মাংব তারি নেই মা নৌপা ভুয়ারো উবিগন ওইদনা খুমনা লমলে চেঙ্গই লমদম ওলিরে গা খুমন কম না কম না মপাও মেলকপদা খামনা আই সিগি মতাং আসি ইউরাদি কাইদৌরুনি তো তো বুঙ সে সে তো আই হগতি নখুত চলব জীব মাবু নং ওইনিং বদ ওই ও আদ ওই তো আই সে লাই সিং খৌরাং সিং খর দি থাকি না হাইবদ দ নং বানা লাও লাও পিত কে লাও নমোন সিং উদনা লামলে উকচেন থং হং আছে দে বুঙ খামবদ তো সিদ ফামো ফামো আই সিং কলু গে আইদনা মামাই হুট লাইথো উদেরে কা খুমন মসা দুগি বুঙ লওয়াই কইরেন খা গদ দ নং বানা খংপাক চেং গাও না খুতুম লাল উইন দনা হে কাউরক পদুদা খামদো ইতো ওই তো ওরে ইতো ওই তো ওরে বা মতম দো মারক তা খামনে তাও লাই জে সিংগু এ নং না পিতক পছাই গি থামো তো পেলে এ দনা তাও গিয়ান তারা ব্রা তাও তারে ফরে নং পুনি মমাই গি দ পুরো নি তাও নং বা ফারিয়েদারি বুঙ নোংবাঙে মশা মানাই কয়া দুগা খুমন মশান মাই থে নোংবাঙ মাছি তান হিগি মৌং আরাক সঙ্গে মত উমদানা কে কে মরং খৌরি কেসেনদা আই বুঙ নোংবাঙ খাম্বগছি তান হিগি মৌ গুমদানা

তামন উড়িবা চিং ছাং না পো লইবি নাং ভূমি রায় রুবা লাভ না লেহবা হাত পন্থ খুয় নাং ভূ তারায় রুবা সৈনা পালে লেপ না কংলে নমো লাইরাং হইবি নিঙ্গল আইদি।

0: আশা ভোসলি নাইটম খঞ্জলদা সেই তাবির মাথাংদা খুচারি মোহাম্মদ রফি এমনি আশা ভোসলে
1: अभी न जाओ छोड़ कर